ভূদেবত হর বচন অবশ্য করিবি পালন, যেমন্ত আজ্ঞা দেবু মতে করিবি তোর অনুমতে, এ মোর হস্তে নমরই ভলে জানই এ হামুহি মোর।

3 মাস মধ্যে কার্যকরী করা পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে। হিমাচল প্রদেশ এবং আসামে এথিপাই 150টি অঞ্চলক চিহ্নট করা যাই। মন্ত্রণালয় কহিছি ড্রোন আধারিত এই ডাক পরিবহন ব্যবস্থা দ্বারা ডাক সামগ্রী হস্তান্তর সময় যথেষ্ট পরিমাণে হ্রাস পাইছি। মন্ডি মুখ্য ডাকঘরঠার রেহরধর শাখা ডাকঘরক পারম্পরিক ব্যবস্থা মাধ্যমে সংযোগ 2 ঘণ্টার অধিক সময় লাগুতা বেড়ে এবে মাত্র 7 মিনিট হ্রাস পাইছে বলে মন্ত্রণালয় সূচনা দিয়েছে। আপনার সংবাদ শুণুটি আকাশবাণী। ইরান সহিত যুদ্ধ সমাপ্তি নিয়ে আজ এক চুক্তি স্বাক্ষরিত হবার সম্ভাবনা রয়েছে বলে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প সূচনা দিয়েছেন। এরপরে হরমুজ প্রণালী সার্বজনীন ক্ষেত্র পাই উন্মুক্ত হব। ট্রুথ সামাজিক গণমাধ্যম পোস্টেসে ট্রম্প এই সূচনা দিয়ে কিন্তু স্বাক্ষরিত হওয়া চুক্তি যদি আশা অনুরূপ কার্যকরী ন হুয়ে তবে ইরান বিপক্ষে বিকল্প কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব। ইরানর পরমাণু কার্যক্রমক প্রভাবশালী ঢঙ্গের নিরপেক্ষ করা যাইছি এবং এ ক্ষেত্র পাই উপযোগী সামগ্রীক পরবর্তী পর্যায়ে প্রত্যাহার করা পদক্ষেপ গ্রহণ করা যাব বলে শ্রী ট্রম্প কিন্তু। অন্যপক্ষে ইরানর বৈদেশিক মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই চুক্তিনামা আজ স্বাক্ষরিত হবার সম্ভাবনা না বলে কিন্তু তবে ভবিষ্যতের এই চুক্তিনামা হয়ে পড়ে বলে সে সূচনা দিয়েছেন। ইরানর সরকারি গণমাধ্যম ইসমাইল রিপব্লিক অফ ইরান ব্রডকাস্টিং সাক্ষাৎকারে শ্রী বাঘাই এই সূচনা দিয়েছেন। গত 12 বর্ষ মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস মন্ত্রক আধার করে ভারতের উল্লেখনীয় পরিবর্তন ঘটিছে। গরিব কৃষক মহিলা এবং যুববর্গক কল্যাণ এবং সশক্তিকরণ পাই সরকার অনেক জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশ্বাস বিকাশ এবং জনকল্যাণর 12 বর্ষ শীর্ষক এক ধারাবাহিকরে আজ আসন্ত শুণবা দেশবাসীঙ্ক জীবনধারণ মানরে উন্নতি আনিবা গ্রহণ করা যাইথিবা পদক্ষেপগুড়িক সম্পর্কে। 12 বর্ষর সংস্কার 12 বর্ষর বিশ্বাস পালটিছে। জিএসটি সমেত বিভিন্ন ক্ষেত্রে সংস্কার দেশবাসীঙ্ক জীবনধারণ মানরে উন্নতি আনিছে। বজেটরে আয় বৃদ্ধি সহ টিকস সংস্কার মাধ্যমে করদাতাঙ্কু সুফল প্রদান করিবা পাই পদক্ষেপ গ্রহণ করা যাইছে। নূতন টিকস ব্যবস্থা অনুযায়ী 12 লক্ষ টঙ্কা পর্যন্ত বার্ষিক আয় উপরে আয়কর দেবাকু পড়ু নাহি। দেশের 88% করদাতা বার্ষিক 12 লক্ষ টঙ্কা পর্যন্ত রোজগার করন্তি এবং এই পদক্ষেপর সুফল সিধাসলক তাঙ্ক পাখরে পৌঁছি পারুছি। আয়কর দাখলকারীঙ্ক সংখ্যা গত আর্থিক বর্ষরে 9 কোটি 20 লক্ষে পৌঁছিছি। জিএসটি সংস্কার দ্বারা অনুপালন অধিক সরল হওয়া সহ এই ক্ষেত্র অধিক ব্যাপক হয়ে পড়ছে। গত এপ্রিলে জিএসটি সংগ্রহ রেকর্ড পরিমাণ 2,42,000 কোটি টাকা হয়েছিলা। ধর্মশালায় অনুষ্ঠিত পুরুষবর্গ দিনিকিয়া একদিবসীয় ক্রিকেট ম্যাচে ভারত 7 উইকেটে বিজয়ী হয়েছে। আফগানিস্তান বিপক্ষে চালিথিবা 3টিকিয়া দিনিকিয়া সিরিজর প্রথম ম্যাচ গতকাল ধর্মশালাঠারে খেলা যাইতিলা। বর্ষা যোগ ম্যাচকু 25 ওভরে সীমিত রখা যাইতিলা। টস জিতি ভারত আফগানিস্তানকু প্রথমে ব্যাটিং করিবাকু আমন্ত্রণ করিতিলা। আফগানিস্তান 24 ওভর 5টি বলরে সমস্ত উইকেট হরাই 194 রান সংগ্রহ করিতিলা। বিজয় লক্ষ্যকু ভারত 22 ওভর 5টি বলরে হাসল করিপারিতিলা। অধিনায়ক শুভমন গিল 66 বলরু অপরাজিত 84 রান সংগ্রহ করে প্লেয়ার অফ দি ম্যাচ বিবেচনা করা যাইছি। আসন্তা 17 তারিখের লক্ষ্ণৌর একনা ক্রিকেট পড়িয়াঠারে দ্বিতীয় দিনিকিয়া একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচ খেলা যাব। আইসিসি মহিলা টি-20 বিশ্বকপ প্রতিযোগিতার চলিত 10ম সংস্করণে আজ ভারত তার অভিযান আরম্ভ করিব। বার্মিংহামর এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ভারত পাকিস্তানকু ভেটিব। ভারতীয় সময় সন্ধ্যা 7টায় এই ম্যাচ আরম্ভ হব। উভয় দল পরস্পরক 16 থর ভেটিথিবা বেলে ভারত 13 থর বিজয় হাসল করেছে। অন্য এক গ্রুপ পর্যায়ে ম্যাচে প্রথম থর পাই বিশ্বকপ খেলিবাকু যোগ্যতা হাসল করিথিবা নেদারল্যান্ডস বাংলাদেশকু ভেটিব। ভারতীয় সময় পূর্বাহ্ন 10:30টায় এই ম্যাচ আরম্ভ হব। পূর্বরু অনুষ্ঠিত ম্যাচগুড়িকরে ওয়েস্টইন্ডিজ পূর্বতন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকু 7 উইকেটে পরাস্ত করেছে। গ্রুপ বি পর্যায়ে অন্য এক ম্যাচে স্কটল্যান্ড আয়ারল্যান্ড বিপক্ষে 40 রানে বিজয়ী হয়েছে। 2026 ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার আজ গ্রুপ পর্যায়ে ম্যাচে অস্ট্রেলিয়া তুর্কি এবং জর্মান কুরাকাও মধ্যে মোকাবিলা হব। হাইতি এবং স্কটল্যান্ড মধ্যে এবে ম্যাচ জারি রয়েছে। পূর্বর ব্রাজিল এবং মরক্কো মধ্যে ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল। গ্রুপ সি পর্যায়ের এই ম্যাচে উভয় দল পরস্পরক গোটি লেখাঁ গোল দিয়েছিল। সেইভাবে গ্রুপ বি পর্যায়ের এক ম্যাচে কাতার ও সুইজরল্যান্ড মধ্যে খেল অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। ওড়িশা সমেত দেশের উত্তর পূর্বাঞ্চল আন্ডামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেরল মাহে তামিলনাড়ু পুডুচেরি এবং করাইকালে বিভিন্ন অঞ্চলের আজ প্রবল বর্ষা হওয়া নিয়ে ভারতীয় পানিপাগ বিভাগ আকলন।

শ্রোতা বন্ধু শুনন্তু গোটিয়ে সূচনা আজ অপরাহ্ন 4:02 হেলো অনুরোধ কার্যক্রমের পুনঃপ্রসারণ পুণিথরে হেলো অনুরোধ শুনিপারিবে সন্ধ্যা 5:02 সন্ধ্যা জ্যোতি কার্যক্রমে শুণবে কলাকার রামেশ্বর মাকড়ক সাক্ষাৎকার 5:30 যুববাণীর ক্যাম্পস কার্যক্রমে শুণবে রক্তদানর অনুষ্ঠান 6:10 গোষ্ঠী সঙ্গীত শিক্ষার শুণবে কন্নড় ভাষার গীত। ছ:30 শুনিপারে ইংল্যান্ড ঠারে হওয়াকু থিবা আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026 ক্রিকেট টুর্নামেন্ট অন্তর্গত ভারত ও পাকিস্তান মধ্যে হওয়াকু থিবা ক্রিকেট ম্যাচর অপটুপ ধারাবিবরণী ইংরাজি এবং হিন্দিরে শুনিপারে রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর। এহা সহিত নিউজ অন এয়ার এআইআর অ্যাপ মাধ্যমে এই সময় প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রমগুলিক হেলা রাতি 7:30 কৃষি সংসার কার্যক্রমে শুণবে সঙ্গীত রূপক মা মায়েট 8:02 সুগম সঙ্গীতর কার্যক্রমে কণ্ঠশিল্পী সুশান্ত কুমার পাণি ও অনিতা পতি 8:15 ওড়িয়া দেশাত্মবোধক সঙ্গীত কণ্ঠশিল্পী হচ্ছেন রঘুনাথ পাণিগ্রাহী অক্ষয় কুমার মহান্তি ও ধনঞ্জয় শতপথী 9:15 শুনিপারে স্পটলাইট রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর সূচনাটি এইটি শেষ।

0: ডেডিকেট করমা কি গীতটা, কাঁজে আমার
1: হ্যাঁ তাহলে
0: সময় বহুত
1: ডেডিকেট।
0: কম, বহুত
1: হ্যালো,
0: সময় বহুত কম আজ্ঞা, আউ শুনি পকামা আপনকর পছন্দর গীত কে
1: আও ডেডিকেট ই করা ফের।
0: কোন কোন আজ্ঞা?
1: মোর মিত্র লোকনাথ প্রধান, রবীন্দ্রনাথ মেহের, গোবিন্দ মেহের, সুবল কুমার সাহু, করমসানি সাহু, চৈতন্য পটেল, সেবারাম মেহের, রাধাকান্ত ভৈ, ভক্ত চরণ ভৈ, অশ্বিনী সাহু, নারায়ণ প্রধান, মুরলী মেহের, লক্ষ্মী নারায়ণ বাগ, চিত্রসেন সবর, মনোজ পটেল, নাগু পাত্র, আৰু নারায়ণ মেহের, হরেশ পড়ুয়া, পঞ্চানন পঞ্চবিহার, যশবন্ত পাইক, আনন্দ মেহের, সৈন্য প্রভাকর, দীক্ষা গোপাল, লিঙ্গরাজ, বহু প্রশান্ত, রোহিণী মেহের, ক্ষমা সাগর, নিরাকার রণা, মুনা পণ্ডা, আর সত্য কুমার সাহু, আমার বীরভর বাগ, সমস্তঙ্কু ডেডিকেট করে নেবে।
0: ঠিক আছে আজ্ঞা, এই কার্যক্রম মাধ্যমে সমস্তঙ্কু এই গীতটা
1: ডেডিকেট
0: আজ্ঞা আজ্ঞা শুনি পড়ুন আপনার পছন্দের গীতে, কাজে সময় বহুত।

এই জনমর সাথীটিয়ে ই সিনেমানু শুনুনি গীতটা গীতকে গাইছন আর সঙ্গীত দিয়েছেন গগন বিহারী, লিখিছেন শ্রীকান্ত গৌতম।

শ্রোতাবন্ধু, ইন শেষ হল ওড়িয়া সিনেমা গীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর। আপনার কার্যক্রম শুনুছন মিডিয়াম ওয়েভ 317.5 মিটার 945 কিলো হর্জ আর FM 101 মেগাহর্জ। আপন মানে আমার কার্যক্রম কে নিউজ অন AIR মোবাইল অ্যাপ্লিকেশন মাধ্যম থে ভিল শুনি পারবে। শ্রোতাবন্ধু, সময় হয়ে যাইছে হিন্দি সিনেমা গীতর কার্যক্রম র, তো আসুন ইহাদে মূল কর্মা গুটে সিনেমা গীতর কার্যক্রম। আজি আপন মানে শুনবে গুটে সিনেমা গীত ক্রম থি দিল তেরা দিওয়ানা সিনেমার কিছু গীত। গীত মানকু লেখিছন শ্যামরাজ আর লুবনা খান, সঙ্গীত সজাইছন আদেশ শ্রীবাস্তব। শ্রোতাবন্ধু, কার্যক্রম পহেলা গীতকে শুনুন, গাইছন উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক।

শ্রোতাবন্ধু, এনো শেষলা সম্বলপুরী গীতর কার্যক্রম সঙ্গীতর লহর। আজি আপন মানে শুনলে নারায়ণ ডনসেনা, মোহন সেঠ, নবীন কিশোর আচার্য আর তপস্বিনী পটেলকর কণ্ঠতে কিছু সুন্দর গীত। গীতমানকু লেখিলে ধরণীধর পটেল, জয়দেব ডনসেনা, নরসিংহ প্রসাদ গুরু, ডোলগোবিন্দ বিসি আর চিত্তরঞ্জন নায়ক।

শ্রোতা বন্ধু, ইহাদের শুনুন গুরু সিনেমার গীতটা। লিখেছেন গুলজার, সঙ্গীতে সাজিয়েছেন এ আর রহমান, কণ্ঠশিল্পী হরিহরন আর অলকা ইয়াগনিক।

শ্রোতা বন্ধু আপন মানে শুনুছন হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খুলা ছরকা ইহাদে শুনুন অরিজিৎ সিংকর কণ্ঠ থি এনিমাল সিনেমার গীতটা লিখিছন সিদ্ধার্থ গরিমা সঙ্গীত থি সজেইছন শ্রেয়স পুরাণিক

শ্রোতা বন্ধু, ইহাদে শুনুন বিশাল মিশ্র, নীতি মোহন, সাহিল অখতর আর সেহনাজ অখতরঙ্কর কণ্ঠথি গদর টু সিনেমারি গীতটা লিখিছেন সঈদ কাদরী, সঙ্গীতটি সাজাইছেন মিথুন।

শ্রোতা বন্ধু, আমি বর্তমান এক ভার্চুয়াল তথা অনলাইন যুগের বাস করুছু। সমস্ত তথ্য ডিজিটাল হেলানি, প্রত্যেক কার্য কম্পিউটার এবং মোবাইল সাহায্যে করা যাচ্ছে। আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যকু ইন্টারনেট মাধ্যমে অন্য মানুষ দেছু। এই তথ্যগুলি কতক লোক বেআইন ভাবে ইন্টারনেট ব্যবহার করে অ্যাক্সেস করছেন। এই অপরাধিক কার্যকলাপক সাইবর অপরাধ কুহযায়। শ্রোতা বন্ধু, সাইবর অপরাধ হচ্ছে এক অপরাধিক কার্যকলাপ যা কি এক কম্পিউটার সিস্টম, এক নেটওয়ার্ক কিংবা নেটওয়ার্ক উপকরণ ব্যবহার করে করা যায় থাকে। এই অপরাধী মানে হ্যাকিং, ভাইরাস অ্যাটাক, মালওয়্যার অ্যাটাক, ফিসিং ইত্যাদি বিভিন্ন কৌশল ব্যবহার করে অন্য কম্পিউটরক টার্গেট করা এক কম্পিউটর সিস্টম কিংবা ডিভাইস ব্যবহার করতে। এহা জনে ব্যক্তি, ব্যক্তিগত সম্পত্তি, এক সংগঠন, সরকার বিরুদ্ধে, সমাজ বিরুদ্ধে বিপুল প্রভাব পকাইবা সহিত আর্থিক ক্ষতি মধ্য ঘটে।

শ্রোতাবন্ধু সাইবর অপরাধ বিষয়ে আও কতক কথা জাঁবা তা পূর্ব শুণবা এই গীতটি আসিকি কথাচিত্র কণ্ঠশিল্পী অনুরাধ পড়ুয়াল এবং কুমার সানু গীতরচনা করেছেন সমীর সঙ্গীত নির্দেশনা নাদিম শ্রবণ।

শ্রোতা বন্ধু, বড়ুতুবা টেকনোলোজি সহিত অপরাধ মধ্যে বৃদ্ধি পাউছি। আমি কিছু সাধারণ পদক্ষেপ গ্রহণ করি অপরাধরু নিজকু সুরক্ষিত রাখিপারিবা। অপরাধকু রোকিবা পাই আমি প্রথমে আম কম্পিউটর তথা অন্য উপকরণগুড়িক সুরক্ষিত রাখিবা। এহাকু সুরক্ষা দেবা পাই আমাকু অত্যাধুনিক সফটওয়্যার এবং অপরেটিং সিস্টম ব্যবহার করিবাকু পড়িব। সর্বদা এক উত্তম মানর অ্যান্টিভাইরস ব্যবহার করিবাকু পড়িব। এহা সফটওয়্যার সিস্টম স্ক্যান করে, বিপদ চিহ্নট করে এবং অপসারণ করে। শ্রোতাবন্ধু, এথর শুণন্তু ধড়কন কথাচিত্রর কুমার সানুঙ্ক কণ্ঠরে এই গীতটি। গীতিকার সমীর, সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ।

শ্রোতা বন্ধু, আমি যথাসম্ভব অজ্ঞাত ওয়েবসাইট পরিদর্শন করা দূরেই রহবা উচিত। কোণী অজ্ঞাত প্রেরকঙ্ক স্প্যাম মেসেজ ইমেল সংলগ্ন লিঙ্ক খোলন্তু না। সবুবেলে এক শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করন্তু। অপরিচিত লিঙ্ক কিংবা বিজ্ঞাপনের কদাপি ক্লিক করন্তু না। যদি কোণী সাইট সম্পূর্ণ সুরক্ষিত নুহে, তেবে নিজের ব্যক্তিগত সূচনা কেতবে হলে শেয়ার করা উচিত নুহে। এটিএম পিন, ওটিপি নম্বর কিংবা সিভিভি নম্বর শেয়ার করন্তু না। নিজের ব্যক্তিগত সূচনা কু কাহারি সহিত শেয়ার করন্তু না। সাধারণ স্থানরে থিবা চার্জিং পয়েন্টরে মোবাইল চার্জ করন্তু না। কোণসি প্রকার আর্থিক প্রলোভন, লটেরি ইত্যাদির বাহানারে কেহি যদি আপনার ব্যাঙ্ক সম্পর্কিত গোপন তথ্য মাগুছি, তাহা আদৌ দিয়ন্তু না। শ্রোতাবন্ধু, এথর শুণন্তু কুদরত কথাচিত্রর কিশোর কুমার কণ্ঠরে এই গীতটি। গীতিকার মজরু সুলতানপুরী, সঙ্গীত নির্দেশনা আর ডি বর্মন।

শ্রোতা বন্ধু আপন মানে শুনছন্তি ওড়িয়া লঘু সঙ্গীতর কার্যক্রম এথর শুণন্তু বিভু কিশোরঙ্ক কণ্ঠরে এই গীতটি গীতিকার অরুণ মন্ত্রী সঙ্গীত নির্দেশনা প্রেম আনন্দ।

বাহালি গেছি আমর পন কি পহলি দেছি কাকের বন গেলেকে খায়রে সিধা ওর ছায়ে খেই জুটে মুটকটি গলে পড়বে নাই।

0: শ্রোতাবন্ধু কার্যক্রম শেষে শুণন্তু গীতাঞ্জলি পোড ও গগন বাগ্য কণ্ঠরে এই গীতটি। গীতিকার ক্ষেত্রমণি বিভার।
1: বনস্তি ডাকিলা গজ গাঁটু সহরে রজ মৌজ রজ দোলি মা মানঙ্ক হাত তিয়ারি পিঠা পসরা মিঠা পানর নিয়ারা স্বাদ এসবুকু এথরর রজরে সুভদ্রা শক্তি করেছি আহুরি সমৃদ্ধ এসেছি মা মানঙ্ক হাত তিয়ারি আরিসা কাকরা মন্ডা চকুলি ও অন্যান্য সুস্বাদু পিঠার মহক রজরে পৌঁছুছি আপনার নিকটরে জুন 12-16 তারিখ পর্যন্ত ভুবনেশ্বর শহীদনগর ঠু নেই এসপ্ল্যানেড ইনফোসিটি নন্দনকানন ও সহরর প্রমুখ স্থানরে বুলুছি পিঠা অন হুইল এহাকে কেবল পিঠার সম্ভার নুহে এহা হেউছি আম পরম্পরা ও নারী সশক্তিকরণর পরিচয় আসন্তু এই রজরে ওড়িশার খাঁটি পারম্পরিক পিঠার মজা নিয়ন্তু এবং সুভদ্রা শক্তির প্রয়াসকু সমর্থন করন্তু।

কষি সুলা বয়সী দেখি করি তোর মুলকি হসি ভমরা যাইসি রসি কাহেলা যে নাই বলুছু পক পকানু আইজ ফুটিছু কালকে হেপু বাসি।

0: খুব সুন্দর। আমি কথা হচ্ছে আপনার সঙ্গীত যাত্রা বিষয়ে। আপনার শিক্ষা গ্রহণ করেছেন এই ক্ষেত্রে, বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণ মধ্য করেছেন। যেতবে আপনার শিক্ষা গ্রহণ করলে, লোকসঙ্গীত উপরে শিক্ষা গ্রহণ কলে না শাস্ত্রীয় সঙ্গীতর আরম্ভ কলে, এবং কেউ ক্ষেত্রটি আপনার অধিক রুচিকর লাগে?
1: লোকসঙ্গীত ক্লাসিক্যাল দুইটা হি শিখিছি
0: আজ্ঞা,
1: কিন্তু লোকসঙ্গীত মু বেশি করে, কাইকি আমি তো সম্বলপুর সাইডে বেশি মানে স্টেজ পারফরমেন্স যেতে হচ্ছে সব লোকসঙ্গীত উপরে হচ্ছে
0: আজ্ঞা,
1: তো সেইপা লোকসঙ্গীত উপরে মো পারফরমেন্স গুড়া এগুলা বেশি পারফরমেন্স লোকসঙ্গীত উপরে হুয়ে, কিন্তু মোর প্র্যাকটিস দুইথিরে হি রয়েছে।
0: মানে আপনার যেমনি কহিলে যে আপনার বেঙ্গলি এবং সঙ্গীতকে আদর করতে, কিন্তু আপনার যে অঞ্চলর এবে সেই অঞ্চলের মধ্যে সঙ্গীত খুব সমৃদ্ধ, তো তাহা হি আপনার অধিক আকর্ষিত করুচি, আউ তাহা হি জরিয়া হয়েছি বা মাধ্যম হয়েছি আপনার এই ক্ষেত্রে আসবাটা। আপনার জনে গোটিয়ে পটরে কণ্ঠশিল্পী, অন্য পটরে খাদ্য বিশেষজ্ঞ, এই দুইটি ভিন্ন ক্ষেত্রকে সন্তুলন বা কিপরি দুইঙ্ক মধ্যে ভারসাম্য রক্ষা করতে আপন, এবং কেতে কষ্টকর এই ভারসাম্য রক্ষা করিবা পাই ও কেতে মজাদার?
1: লোকসঙ্গীত আউ দুইটা জিনিস হি মতে ভালো লাগে
0: আজ্ঞা,
1: আউ দুইটা এক জিনিস হি গুরুত্বপূর্ণ, তো টাইম ম্যানেজমেন্ট সহ প্ল্যানিং সহ দুইটা এক হয়ে যায়। নিউট্রিশন স্পেশালিস্ট যে কাম করে সেইটা তার গোটে ফিক্সড টাইম থাকে, তো তা সে টাইম সরিলা পরে যে সময়টা মিলে মু সঙ্গীতকে দেই দি, গোটে দুইটা যাকর কাম হেলা মানে আমি লোককে কেমতি সুস্থ রাখবা খুশি রাখবা, গোটে শারীরিক ভাবে সুস্থ রাখুছি, গোটে মানসিক ভাবে সুস্থ রাখুছি এবং খুশি রাখুছি, তো মু দুইটা যাক কামকে হি এনজয় করে, কষ্ট লাগে না, কাইকি মু দুইটা যাক কাম মতে ভালো লাগে তো মু এনজয় করে।
0: কেবে কোনসি সমস্যা আসিছি?
1: না সমস্যা এমিতি কিছু আসিনি, কাইকি মানে সমস্যা এমতি লাইফরে তো বহুত আসিব, কিন্তু সাহসর সহ আমাকে সে সমস্যা সাংরে লড়িকি সামনাকু যাওয়া পড়িব, সেই সমস্যা তারপরে তা সাংরে ঘর লোকঙ্ক বি সাহায্যটা দরকার, যেটা কি মোর বাপা মাঙ্কর সপোর্ট বহুত রইছি, সেমানে মতে বহুত সপোর্ট করছন্তি, তো বাপা মাঙ্ক সপোর্ট গুরুজনঙ্ক সপোর্ট এই সপোর্টরে মু আগকু বড়ি যাইছি, যেতিপাই মু গোটে সাহসরে আগকু বড়ুছি, তো সমস্যা আসিলে বি আউ ঠাকুরঙ্ক আশীর্বাদ, মা সরস্বতীঙ্ক আশীর্বাদ অছি, ঠাকুরঙ্ক আশীর্বাদ অছি, যেতিপাই কি মানে সমস্যা আসিলে বি আগকু বড়ুছি, সমস্যা আসিব কিন্তু লাইফ তো অছি, কাইকি মানে গোটে জিনিসটে তো ইজিলি মিলেনি, সফলতা ইজিলি কেবে বি মিলেনি, তাপাই পরিশ্রম বি দরকার, সমস্যা বি আসিব, তো তাকু মানে
0: সম্মুখীন হওয়া
1: পড়ব।
0: গায়ক গায়িকা মানে সেমানক স্বরক ভালো রাখবা পাই কিভাবে খাদ্য খাইবা উচিত এবং কেউ গুড়ি দূরেই রহবা উচিত, খাদ্য বিশেষজ্ঞ ভাবরে আপন কোন কহিবে?
1: প্রথমে কহিবি কি প্রচুর পানি পিবা উচিত, কারণ পাই আমি মেইন জিনিস তাকু এভয়েড করু পানিটা, পানি ন পিলে আমার যেতে হজম প্রক্রিয়ার আরম্ভ করে পেট গরম আরম্ভ করে পানি ন পিলে বাহারে, তো সেটা ডাইরেক্ট এফেক্ট করে আমার থ্রোটকু, তো সঙ্গীত এমিতি কিছু নাই কি তাঙ্কু খটা মনা থাকে, থন্ডা জিনিস মনা থাকে, তো রাগ মনা থাকে, কিন্তু এমিতি নাই কি যেমতিকি মু মো কথা কউছি মু সবু কিছু খায়, কিন্তু প্রবলেম সাইন্টিফিক রিজনটা কোন খটা কোন করিব থ্রোট ইনফেকশন করদেব, থন্ডা কোন করিব কেতেবেলে টনসিল বাহারি পড়িব, তো সেথিরো তো কিছু ইয়ে নাই না, কেতেবেলে বাহারিব কেতেবেলে বাহারিবনি, কেতেবেলে ইনফেকশন হইব, তো জনে প্রফেশন যদি তার সঙ্গীত অছি তো সে তো সবুবেলে পারফর্ম করিব, তার সবুবেলে সিডিউল থিব, পারফরমেন্স থিব, রিয়াজ থিব, তো তাঙ্কু সবুবেলে থন্ডা জিনিস হেলা তেলিয়া জিনিস হেলা, কাই তেলিয়া জিনিস হলে অ্যাসিডিটি হবে, অ্যাসিড রিফ্লাক্স করিব, রিফ্লাক্স করলে অটোমেটিক সে থ্রোটকু আসিব, এগেইন থ্রোট ইনফেকশন হব, সে থ্রোট ইনফেকশনকু এভয়েড করিবা পাই থন্ডা জিনিস, খটা জিনিস, অ্যাসিড জিনিস, তেলিয়া জিনিস এগুলা এভয়েড করিবা পাই কোয়া হয়তায়, তা জায়গায় প্রচুর পানি পিবে, পনিপরিবা এগুলা বেশি খাইবা পাই কোয়া।
0: আজির দৌড়ভরা জীবনরে আমি কিপরি এক সন্তুলিত খাদ্য বজায় রাখিপারিবা?
1: সময়ের খাইবা, কাইকি যেতে ব্যস্ত আমি রহিযাচ্ছে কেহি আজকাল মেইন প্রবলেম বাহুছে কে সময়ের খাও না
0: আজ্ঞা,
1: আসতে ম্যাক্সিমম লোক কাই আমার হসপিটাল কু আসতে ম্যাক্সিমম লোক জলখিয়া কম খাইলে কে সে কে আমি জলখিয়া কিছু, যেটা কি মোস্ট ইম্পর্টাট ব্রেকফাস্টটা মোস্ট ইম্পর্টাট, যেটা কি স্কিপ করা কথা নুহ, কিন্তু লোক কম করছেন মানে ব্রেকফাস্ট মানে তার না হি ব্রেকফাস্ট কাই ফাস্ট কু ব্রেক করবে, রাতে যে ফাস্টিংটা রইথিব সে ফাস্টটা কু ব্রেক করবে, সেইপাই তা না হলে ব্রেকফাস্ট, কিন্তু লোক কম কে সেইটা বি ফাস্টিং রয়ে যান, যেতিপাই এসিড ফেসিড বাড়ে, তো ফার্স্ট হল সময়ের খাইবা খাইবে, তাপরে দৈনন্দিন যে জীবনটা অছি সেই জীবনরে মানে কার্বোহাইড্রেট প্রোটিন କାର୍ବୋହାଇଡ୍ରେଟ୍ ଯେଉଁ ଭାତ ଯେଉଁଟା ଖାଉଛନ୍ତି, ପ୍ରୋଟିନ୍ କ'ଣ, ଡାଲି ଜିନିଷ, ଚଣା ଜିନିଷ, ଯେଉଁଟା ହେଲା, ତାପରେ ଭିଟାମିନ୍ସ, ସେଗୁଡ଼ା ସବୁ ମିଶେଇକି ମାନେ ବାଲାନ୍ସ ହିସାବରେ, ଆଉ ଘର ଖାଦ୍ୟ ଖାଇବେ, ବାହାର ତେଲିଆ ଜିନିଷ କମ୍ ଖାଇବେ, ଯେତେ କମ୍ ହବ ଆଭଏଡ୍ କରିବ, ମାନେ ମାସକରେ ପୁରା ତ ନାଇଁ କହିହବନି, କାହିଁକି ମନଟା ତ ସବୁବେଳେ ଟାଣିବ, ତ ମାସକରେ ଦୁଇ ତିନି ଥର ଖାଇଦେଲେ ଚଳିବ, କିନ୍ତୁ ଆମେ କ'ଣ କହୁଛୁ ପ୍ରାୟ ବାହାରେ ଖାଇଦେଉଛୁ ଡ୍ୟୁଟି ଚକ୍କରରେ, ତ ନାଇଁ ଘର ଖାଇବା ଖାଇବେ ଆଉ ପ୍ରଚୁର ପାଣି ପିଇବେ, ଏଇ ହିସାବରେ ଆମର ବାଲାନ୍ସ ଡାଏଟ୍ଟା ମେଣ୍ଟେନ୍ ହେବ।
0: ଓଜନ ନିୟନ୍ତ୍ରଣ ପାଇଁ ସାଧାରଣ ଲୋକେ ବହୁତ ଭୁଲ ଧାରଣାରେ ଥାନ୍ତି, ଖାଦ୍ୟକୁ ନେଇ ସବୁଠାରୁ ବଡ଼ ଭୁଲ କ'ଣ ଯାହା ଲୋକେ କରିଦିଅନ୍ତି, ଆମ ଶ୍ରୋତାମାନଙ୍କୁ ଟିକେ କହିବେ।
1: ସମସ୍ତେ ଭାବନ୍ତି କି ନ ଖାଇଲେ ଓଜନ କମିଯିବ, ସେଇଟା ସବୁଠୁ ବଡ଼ ଭୁଲ ଧାରଣା କି ନ ଖାଇଲେ ଓଜନ କମିଯିବ, ଆକ୍ଚୁଆଲି ନୁହଁ, ନ ଖାଇଲେ ନାହିଁ, ସଠିକ୍ ଭାବରେ ଖାଇଲେ ଓଜନ ନିୟନ୍ତ୍ରଣ ହେବ। ଠିକ୍ ଟାଇମ୍ରେ ଖାଇବା, ପନିପରିବା ବେଶୀ ଖାଇବା, ପ୍ରୋଟିନ୍ ଜିନିଷ ଖାଇବା, ଫ୍ୟାଟ୍ସ ମାତ୍ରାକୁ କମେଇବା, ତାହେଲେ ପାଣି ପ୍ରଚୁର ପିଇବା, ତାହେଲେ ଓଜନ ନିୟନ୍ତ୍ରଣ ହେବ। ଏମିତି ନାହିଁ କି ନ ଖାଇଲେ ଓଜନ କମିଯିବ, ନ ଖାଇଲେ କମିବନି, ଉଲ୍ଟା ଓଜନ ବଢ଼ିଥାଏ ବହୁତ ଜଣଙ୍କର ନ ଖାଇଲେ, ଆଉ ବହୁତ ସାରା ଗ୍ୟାଷ୍ଟ୍ରିକ୍ ଆସିଡିଟି ବାହାରିଥାଏ।
0: ଆମ ଓଡ଼ିଆ ଖାଦ୍ୟ ପାନୀୟ ଭିତରୁ ଆପଣ କେଉଁ ଗୁଡ଼ିକୁ ସବୁଠାରୁ ପୁଷ୍ଟିକର ବୋଲି କହିବେ?
1: ପଖାଳ, ପଖାଳ ବହୁତ ପୁଷ୍ଟିକର ଖାଦ୍ୟ, କାହିଁକି ସେଥିରେ ବହୁତ ଭିଟାମିନ୍ ଥାଏ ଯେଉଁଟାକି ଆମେ ଆଭଏଡ୍ କରୁ। ତାପରେ ଶାଗ,
0: ଆଜ୍ଞା,
1: ପଖାଳ ସାଙ୍ଗେ, କାହିଁକି ପଖାଳ ଯେତେବେଳେ ଖାଇଥାଉ ତା ସାଙ୍ଗେ ଆମେ ଶାଗ ଖାଉ, ଭଜା ଖାଉ, ତ ସେଇ ଯେଉଁ ଖାଦ୍ୟଟା ଆମେ ଖାଉ ସେଇଟା ହିଁ ଆମକୁ ଆମ ଦେହ ପାଇଁ ଭଲ ଥାଏ।
0: ତାହେଲେ ଆମ ଓଡ଼ିଶା ପ୍ରଦେଶରେ ଯେଉଁ ଓଡ଼ିଆ ଖାଦ୍ୟ ପାନୀୟ ଅଛି ତାହା ନିଶ୍ଚିତ ଭାବରେ ପୁଷ୍ଟିକର, ଆଉ ତାକୁ ଲୋକମାନେ ଘରେ ନିଜେ ରୋଷେଇ କରି ଦୈନନ୍ଦିନ ଯଦି ବ୍ୟବହାର କରିବେ ନିଜକୁ ସେମାନେ ସୁସ୍ଥ ରଖିପାରିବେ। ଆଗାମୀ ଦିନରେ ଆମେ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛୁ ଯେ ଆପଣ ଜଣେ ଖାଦ୍ୟ ବିଶେଷଜ୍ଞ, ଏହି କ୍ଷେତ୍ରରେ ଆଉ କେଉଁ ପଦକୁ ଆପଣ ଉନ୍ନୀତ ହେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଏବଂ ଜଣେ କଣ୍ଠଶିଳ୍ପୀ ଭାବରେ ବି ଆପଣ ଆଗକୁ କ'ଣ ଯୋଜନା ରଖିଛନ୍ତି?
1: ଏଇଟା ମୁଁ ତ ଏବେ ଫିଲହାଲ ହସ୍ପିଟାଲରେ କାମ କରୁଛି, ମୋର ଜନା ଜେପି ମେଟର୍ନିଟିରେ କାମ କରୁଛି, ନିଜର କ୍ଲିନିକ୍ ଦେବାର ବି ଗୋଟେ ଇଚ୍ଛାଟେ ଅଛି। ତା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଗୀତ ପ୍ରତି, ସଙ୍ଗୀତ ପ୍ରତି, ନିଜର ଯେମିତି ରେକର୍ଡିଂ ଆସୁ, ଆଲବମ୍ ଆସୁ, ଏହା ପାଇଁ ବି ମୋର ପ୍ରାକ୍ଟିସ୍ ଚାଲିଛି, ଆଉ ଇଚ୍ଛା ଅଛି ଭବିଷ୍ୟତରେ ଗୋଟେ ଉତ୍କୃଷ୍ଟ କଣ୍ଠଶିଳ୍ପୀଟେ ହେବି, ଆଲବମ୍ରେ ଯେମିତି ମୋର ଗୀତ ଆସୁ, ଫିଲ୍ମ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ବି ଇଚ୍ଛା ଅଛି, ସ୍ୱପ୍ନ ତ ଅନେକ ବଡ଼ ବଡ଼ ଅଛି, ଦେଖିବା କେତେ ପୁରା ହେଉଛି।
0: ଆପଣଙ୍କର ଏଇ ଭବିଷ୍ୟତର ଯୋଜନା ବିଷୟରେ ଯେଉଁ କହିଲେ ତାହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେଉ ଆମେ ଏହା ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ ମା ସମଲେଶ୍ୱରୀଙ୍କଠାରେ। ଆଜିର ଯୁବପିଢ଼ିଙ୍କୁ ଆପଣ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଏବଂ ସଙ୍ଗୀତକୁ ନେଇ କ'ଣ ବାର୍ତ୍ତା ଦେବାକୁ ଚାହାନ୍ତି?
1: ଯୁବପିଢ଼ିଙ୍କୁ ଏହା କହିବି ଯେ ବଡ଼ ବଡ଼ ସ୍ୱପ୍ନ ଦେଖନ୍ତୁ, ସେ ସ୍ୱପ୍ନକୁ ନେଇକି ସବୁବେଳେ ସକାରାତ୍ମକ ମନୋଭାବ ରଖନ୍ତୁ, ସେ ସ୍ୱପ୍ନକୁ ପୁରା କରିବାର ଇଚ୍ଛା ରଖନ୍ତୁ, ଆଉ ସେ ସ୍ୱପ୍ନକୁ ନେଇକି ପରିଶ୍ରମ କରନ୍ତୁ, କାହିଁ ବିନା ପରିଶ୍ରମରେ କିଛି ଜିନିଷ ମିଳେନି, ଆଉ ପରିଶ୍ରମ କରିବା ପାଇଁ ସୁସ୍ଥ ରହିବା ଜରୁରୀ, ସୁସ୍ଥ ରହିବା ପାଇଁ ଭଲସେ ଖାଇବା ପିଇବା ଜରୁରୀ, ତ ଭଲସେ ପୁଷ୍ଟିକର ଖାଦ୍ୟ ଖାଆନ୍ତୁ, ସୁସ୍ଥ ରୁହନ୍ତୁ, କାହିଁ ସୁସ୍ଥ ଶରୀର ଓ ସକାରାତ୍ମକ ମନୋଭାବ ହେଉଛି ସଫଳତାର ଚାବିକାଠି, ତ କେବେ ନିଜକୁ ଦୁର୍ବଳ ଭାବିବେ ନାହିଁ, ଆଉ ନିଷ୍ଠା ଭାବରେ ପରିଶ୍ରମ କରିବେ, ଦେଖିବେ ଦିନେ ନା ଦିନେ ଆପଣ ସଫଳତା ପାଇବେ।
0: ଶେଷରେ ଆମର ଶ୍ରୋତା ଭଉଣୀମାନଙ୍କୁ ଆପଣ କ'ଣ ବାର୍ତ୍ତା ଦେବେ, ଏବଂ ଯାଉ ଯାଉ ଆପଣଙ୍କ କଣ୍ଠରେ ପୁଣି ଗୋଟିଏ ଗୀତ ଶୁଣିବୁ?
1: ତାଙ୍କୁ ମୁଁ କହିବି ଯେ ଆପଣ ପରିବାରର ଯତ୍ନ ନେବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ନିଜର ସ୍ୱପ୍ନକୁ ବି ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତୁ, କାହିଁ ସବୁ ନାରୀ ନିଜେ ଏକ ଶକ୍ତି, ତ ନିଜେ ଆପଣ ବି ସ୍ୱପ୍ନ ଦେଖନ୍ତୁ, ସାହସର ସହ ଆଗକୁ ବଢ଼ନ୍ତୁ, ନିଜର ଆତ୍ମସମ୍ମାନ ବଜାୟ ରଖନ୍ତୁ, ନିଜକୁ କେବେ ଦୁର୍ବଳ ଭାବିବେ ନାହିଁ, କାହିଁ ନିଜ ପାଇଁ ସମୟ କାଢ଼ିବେ, ନିଜେ ସୁସ୍ଥ ରହିଲେ ଆପଣ ପରିବାରକୁ ସୁସ୍ଥ ରଖିବେ, ନିଜର ଯତ୍ନ ନେବେ, ନିଜର ଯତ୍ନ ନେଲା ପରେ ଆପଣ ପରିବାରର ଯତ୍ନ ନେଇପାରିବେ, ତ ନିଜକୁ ଆଗ ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତୁ, ତାପରେ ପରିବାରକୁ ବି ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତୁ, ତା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ନିଜକୁ ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତୁ, ନିଜର ସ୍ୱପ୍ନ ଦେଖନ୍ତୁ, ସେହି ସ୍ୱପ୍ନକୁ ପୁରା କରନ୍ତୁ, କାହିଁକି ପରିବାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସ୍ୱପ୍ନକୁ ପୁରା କରିବାର ବି ସମ୍ଭବ, ତ ତା ପାଇଁ ସାହସ ଦରକାର, ପରିବାରର ସପୋର୍ଟ ନେଇକି ଆପଣ ଆଗକୁ ବଢ଼ନ୍ତୁ, ସେ ସ୍ୱପ୍ନକୁ ପୁରା କରନ୍ତୁ, ଆଉ ନିଜକୁ ଦୁର୍ବଳ ଭାବନ୍ତୁ ନାହିଁ, କାହିଁ ଆପଣ ହିଁ ସମାଜର ଶକ୍ତି, ପରିବାରର ବି ଶକ୍ତି, ସମାଜର ବି ଶକ୍ତି, ଆଉ ଗୋଟେ ସଶକ୍ତ ନାରୀ ହିଁ ଗୋଟେ ମାନେ ସଶକ୍ତ ପରିବାର ହିଁ ଗଢ଼ିପାରେ, ଆଉ ସମୃଦ୍ଧ ସମାଜ ଗଢ଼ିପାରେ, ତ ଆପଣ ନିଜର ସ୍ୱପ୍ନକୁ ପୁରା କରନ୍ତୁ, ସ୍ୱପ୍ନ ଦେଖନ୍ତୁ, ଆଉ ସେ ସ୍ୱପ୍ନକୁ ପୁରା କରନ୍ତୁ, ଏହା ମୁଁ କହିବି। ତାଙ୍କ ପାଇଁ ଗୀତ

শ্রোতাবন্ধু কার্যক্রম শেষে শুণন্তু ধড়ক কথাচিত্রর এই গীতটি, কণ্ঠশিল্পী অজয় গোগাভলে, গীতিকার অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত নির্দেশনা অজয় অতুল।

শ্রোতাবন্ধু, এথর শুণন্তু অমিতাভ বচ্চনক কণ্ঠে সিলসিলা কথাচিত্রর এই গীতটি। গীতিকার জাভেদ আখতার, সঙ্গীত নির্দেশনা শিব হরি।

0: শ্রোতাবন্ধু, এথর শুনন্তু অমিত কুমার, প্রীতি, অলকা ইয়াগ্নিক, স্বপ্না এবং বিনয়ঙ্ক কণ্ঠরে অনমোল সিতারে কথাচিত্রর এই গীতটি গীতিকার প্রদীপ, সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ।
1: লোকঙ্ক সরকারঙ্কর দুই বর্ষ পূর্তি উপলক্ষে ওড়িশা লিখিছি নূয়া সম্ভাবনা, নূয়া সফলতা।
2: সমৃদ্ধ ওড়িশার স্বপ্নকু সাকার করিবা দিগরে আগকু বড়ুছি আম রাজ্য।
1: ডিজিটাল ওড়িশা গঠন দিগরে ই গভর্নান্স সেবার তৃণমূল বিস্তার সমেত সুপরিচালিত বিদ্যুৎ ব্যবস্থা, এহা হেউছি নূয়া ওড়িশার পরিচয়।
2: সুস্থ ওড়িশা পাই আয়ুষ্মান ভারত, গোপবন্ধু জন আরোগ্য যোজনা মাধ্যমে কোটি কোটি লোক পাউছন্তি ক্যাশলেস চিকিৎসা সুবিধা।
1: সুভদ্রা, লক্ষপতি দিদি এবং স্বয়ং সহায়ক গোষ্ঠী বলরে আজি ওড়িশার প্রতিটি মহিলা সশক্ত।
2: বাসগৃহ, পানীয় জল, রোজগার, দক্ষতা, পর্যটন ও শিল্প বিকাশ মাধ্যমে গড়ে উঠুছি আত্মবিশ্বাসী ওড়িশা। স্বচ্ছ, পারদর্শী ও জনমুখী শাসন সহ আগকু বড়ুছি প্রতিটি ওড়িয়া।
1: বিকাশের ধারা ওড়িশা সারা।

0: শ্রোতাবন্ধু, এইটি শেষ হল হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর। আপনার কার্যক্রম শুণুটি মিডিয়াম ওয়েব 317.5 মিটার, 945 কিলোহর্জ এবং এফএম 101 মেগাহর্জ। শ্রোতাবন্ধু, আপনার আমার কার্যক্রম নিউজ অন এআইআর মোবাইল আপ্লিকেশন মাধ্যমে শুনেপারে। শ্রোতাবন্ধু, সময় 4টা হওয়া যাচ্ছি, এথর শুণন্তু সম্বলপুরী মুখ্য সংবাদ।
1: আকাশবাণী সম্বলপুর মুখ্য খবর সঙ্গে মুই তাপস রঞ্জন সাহু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর ফ্রান্স আর স্লোভাকিয়া দুই রাষ্ট্র ইউরোপ গস্ত আজঠানু হয়েছে মূল। কিছু সময় আঘনু নাইসঠানে ফ্রান্স রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রনকর সহায়তায় মিশিকি ভারত ইনোভেটস 2026কে করেছেন উদ্ঘাটন। তারুতারু ভারত ফ্রান্স বিশ্ব রণনৈতিক সহভাগিতার অগ্রগতির সমীক্ষা করবার লাগি রাষ্ট্রপতি মাক্রনকর সহায়তায় করবে দ্বিপাক্ষিক আলোচনা। দেশবাসীঙ্কর পাখে গলা 12 বছর ভিতরে গুণাত্মক স্বাস্থ্য সেবাকে সহজ আর সুলভ মূল্যরে পৌঁছা যাই পারিছে কহিলে প্রধানমন্ত্রী। আবার 21 তারিখ দিন অনুষ্ঠিত হবারকে থিবার আন্তর্জাতীয় যোগ দিবসটি উৎসাহর সহিত ভাগ নেবারকে দেশবাসীঙ্কু আহ্বান দেলে কেন্দ্র আয়ুষ মন্ত্রী। রাজ্যর কৃষিভিত্তিক তিনদিনিয়া গণপর্ব রজ আজঠানু হয়েছে মূল। আজ পহিলি রজ, এবার কাল রজ সংক্রান্তি, আর পরদিন ভূমি দহন করা যাবা পালন। এ অবসরে রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী আর বরিষ্ঠ ব্যক্তি রাজ্যবাসীঙ্কু জনাইছেন শুভেচ্ছা। ওড়িশা সহরাঞ্চল ঘরভড়া নিয়ন্ত্রণ অধিনিয়ম 2026র চিঠা নিয়মাবলী হেলা ঘোষিত। চিঠা নিয়মাবলী বাবদে জনসাধারণ মতামত আহ্বান কলে সরকার। পরিবেশ সুরক্ষা, স্বচ্ছতার প্লাস্টিক মুক্ত সমাজ গঠন লক্ষ্যে নয়াপড়া জেলা প্রশাসন তরফ একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বিরোধ নহ দোকান বজারে হয়েছে ব্যাপক চড়ৌ। কেন্দ্র সরকার 12 বছর পূর্তি অবসরে নয়াপড়া খরিয়ার রোড রাম মন্দির নহ হেলা পূজা অর্চনা, যোগ দেলে নয়াপড়া বিধায়ক জয় ঢুলকিয়া। রক্তদানর মহত্ব আর রক্তদান লাগি লোক উৎসাহিত করবার লক্ষ্য নেকি আজ

0: দেখো বসন্ত কাল, দেখো বসন্ত কাল, হেলা সজনি আস আশা নাই ভাঙ্গ মন, মোহিনী রে আশা আশা নাই ভাঙ্গ মন। তা গিজি গিজি গিজি গিজি গিজি গিজি জাম তাক গ্রাং তাক তাক যা গিজি গিনি গ্রাং তা তি তি তা গিনি জাগে নাকি যা গি জাগে নাকি যা গিনি জাগে নাকি যা তি তা তি তা গ্রাং তা কেটি কেটি গিজা গিজা গিরি গ্রাং তা কেটি কেটি গিজি গিজা গিনি গ্রাং। এটা হচ্ছে আমার নচনিয়া সুর
1: নচনিয়া
0: গীত।
1: হ্যাঁ, আপনার যেতে নাচি যাওয়া এই নচনিয়া গীত গাউলে।
0: হ্যাঁ,
1: তারপরে যেটা সব নৃত্য আশ্রিত গীত মানে রুচি,
0: হ্যাঁ,
1: সেটা হ্যাঁ নাচলা বেলকে গাউলে, সেতির ভিতরে নচনিয়া গোটে আয়।
0: হ্যাঁ,
1: নচনিয়া গীত গালে নচনিয়া বাজা বাজবা আপনার মানে নাচুলে, আর কেন কেন প্রকার গীত গাউলে আর সেতির আপনার মানে নাচু
0: নচনিয়া নচনিয়ার আর গোটে জুড়ে তিনটা
1: কেনতা কেনতা আছে
0: কেমন বুঝলে কিনি।
1: হ্যাঁ, পদে পদে শুনবা।
0: এরা হচ্ছে হরি অর্জুন চৌত্রিশ আর গোটে গাউছে।
1: আজ্ঞা আজ্ঞা।
0: কর জোড়ি কহে পার্থ শ্রীকৃষ্ণ ছামুর, কর জোড়ি কহে পার্থ শ্রীকৃষ্ণ ছামুর।

0: এটা হচ্ছে সজনী গীতে।
1: জি
0: আজ্ঞা গোটে কথা কহবে যে আগে তো আপনার বাগির অনেক মানে কলাকার যে মানে কি এটা গীত মানে গাউলে হলে হেতকি বেলকে তো গীত মানে হেন্তা লেখা নাই হোথেই
1: বলে
0: গীত মানে কেনা কেনা করি আপনার সংগ্রহ
1: এটা নিজে আমি তার মানে মস্তিষ্ক ভিতরে কেন গীতটা কানা গেলে কার সঙ্গে কানা হবা এটা গোটে ভাবনাটে আমার আসি গোটে সাইকলতে গোটে পিলাটে যাচ্ছি
0: হ্যাঁ
1: গোটে টুকেল সে গলার কি সজনী হিসাবে তাকে গোটে টচটি করবা
0: কেনা করি সেটাকে আক্ষেপ করি গীতটে গাইবা
1: এটা
0: ভাবি পুলে
1: হ্যাঁ
0: যে গাউলে সে নিজে ভাবি
1: হ্যাঁ সেনি ভাবনা তো গাইলা কত সেতকি বেলার কথা
0: আচ্ছা কেনা কেনা করুলে টিকে শুনমা
1: সাইকল ভাই ভাই।

শ্রোতা বন্ধু বর্তমান শুণন্তু চলিত অধিবেশনরে প্রচারিত হওয়াকু থিবা কেতোটি কার্যক্রম সম্পর্করে সূচনা। সন্ধ্যা 6:30 শুনিপারিবে ইংল্যান্ডঠারে হওয়াকু থিবা আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 ক্রিকেট টুর্নামেন্ট অন্তর্গতরে ভারত এবং পাকিস্তান মধ্যরে হওয়াকু থিবা ক্রিকেট ম্যাচর অপটিপ ধারা বিবরণী ইংরাজি এবং হিন্দিরে ଏହା ଆପଣ ଶୁଣିପାରିବେ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀ କେନ୍ଦ୍ରରୁ ହେବ। ଏହା ସହିତ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ଆପ୍ ମାଧ୍ୟମରେ ଏହି ସମୟରେ ପ୍ରଚାରିତ ହେବାକୁ ଥିବା କାର୍ଯ୍ୟକ୍ରମଗୁଡ଼ିକ ହେଲା 7:30 କୃଷି ସଂସାର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଶୁଣିପାରିବେ ସଙ୍ଗୀତ ରୂପକ ମା ମାଏଟ୍, 8:02 ସୁଗମ ସଙ୍ଗୀତ, 8:15 ଓଡ଼ିଆ ଦେଶାତ୍ମକ ବୋଧକ ଗୀତ ଶୁଣିପାରିବେ ଏବଂ 9:15 ସ୍ପଟ୍ଲାଇଟ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏବଂ 9:30 ଜାତୀୟ ରୂପକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏବଂ 10:00 ଶୁଣିପାରିବେ ରବିବାସ ଭାରତୀୟ ସଙ୍ଗୀତ ସଭା। ଏହା ଥିଲା ଆଜି ପ୍ରଚାରିତ ହେବାକୁ ଥିବା କେତୋଟି କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ସୂଚନା।

প্রতিগীতটি শুনিপারে অরবিন্দ এবং রশ্মি মহাপাত্র কণ্ঠে সঙ্গীত নির্দেশনা প্রেম গীতরচনা নিজাম।

0: জোহার দাদা।
1: জোহার ভাই, জোহার জোহার। আরো ভাই, তুমি কেমন রক্ত দিয়েছ?
0: রক্ত মোর মতে দেখো পয়লা আজকে না সুকটা সুকটা দিছি আজ দেই গিয়েছ পরে।
1: হ্যাঁ হ্যাঁ, দেখছো না তো আমার অবশ্য গোটে সাধারণত গোটে ভুল ধারণা আছে যে আমি রক্ত দেলে দেহ খারাপ হয়েছে, সুকটা দুর্বল হয়ে আস দুর্বল হয়ে আসু। এথির লাগে আসল কথা কেনা হচ্ছে, যে ডাক্তারখানাকে আসন রোগী মানে রোগী মানে তাকর যেন পরিজন থিছেন সে রক্ত নেইছেন, ও সে অলগা লোকের উপর নির্ভর করছেন। যদি রক্ত ভণ্ডারে রক্তটা আছে বলে আমি আমার পেসেন্টকে দিয়ে দেবো আর আমার

0: হে ভগবান, দেখো তো আজ আমার কেড়ে ভাই গায়ে যে আমার মা মায়েটা আমার সঙ্গে কথা লাগুছ। জোহার মা, জোহার, জোহার গো মা।
1: হ্যাঁ গামুনিল, হ্যাঁ রে মালতি, মোর দুঃখ সুখ তুমি নাই বুঝবার বলে দিন দিন কি মোর দেহ পা নসি নসি যাউছে।
0: আমি তো তোমার ছোঁয়া পিলা গো, আর তোমার কথা আমি না শুনলু।
1: এ পুতা শুন তো,

0: যে তমকু তো সরস রাখবার লাগি খত সার দেসু ঘাস আর পোক বেমারিকে আয়ত করবার লাগি উষো কষা ভি পকাসু আর কাইটা করমু যে কহ হলে
1: হেতা তো সত কহিলু হেলে মায়ের যাঞ্চ করে করে ই খত সার পকালে মায়ের অম্ল কি খারি হেবার ডর না থে আর খরচা ভি কমি যাইছি বলতো
2: এ পিলে জানিছো

আকাশবাণী সম্বলপুর শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু আগামীকালি আম কেন্দ্রর প্রচারিত হওয়া থাকা কতোটি কার্যক্রম সম্পর্কের সূচনা। ছটা বাজি তিরিশ মিনিটে শুনিপারে আজির ভাবনা উপস্থাপনা মনোজ পূজারী। সাতটা বাজি দশ মিনিটে স্বাস্থ্য সূচনা বিষয় রহব জন্মরু দুই বর্ষ পর্যন্ত শিশুর উত্তম পোষণ, এই বাবদে কহবে ডক্টর সুশান্ত কুমার বেহেরা। সাতটা বাজি পঁচিশ মিনিটে চাষর হাল, সাতটা বাজি তিরিশ মিনিটে পরিবেশ সূচনা বিষয় রহব আফ্রিকার বৃহৎ সবুজ প্রাচীর ও পরিবেশ, এই বাবদে কহবে ডক্টর সমাপিকা দাস। সাতটা বাজি পঁয়তিরিশ মিনিটে শুনিপারে সুরঞ্জনী। সাতটা বাজি পঞ্চাশ মিনিটে সম্বলপুরী গীতর কার্যক্রম কণ্ঠশিল্পী রহবে বিবেকানন্দ মিশ্র এবং পদ্মিনী বৈঠারু। আঠারো বাজি তিরিশ মিনিটে সম্বলপুরী গীত পুঁ শুণিপারে শিল্পী রবীন্দ্র মহানাদ, হৃষিকেশ মেহের এবং মকরধ্বজ পটেল। আঠারো বাজি পঁয়তাল্লিশ মিনিটে সুগম সঙ্গীতর কার্যক্রম এবং সকাল নটায় শুণিপারে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। দশটা বাজি পাঁচ মিনিটে ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম শুণিপারে এবং দশটা বাজি তিরিশ মিনিটে শুণিপারে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। দিন এগারোটা বাজি পাঁচ মিনিটে সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী জিতেন্দ্র হরিপাল, মিত্রভানু বিশ্বাল, গোপাল কৃষ্ণ দাস এবং গীতিসুধা মেহের। এগারোটা বাজি তিরিশ মিনিটে খোলা ছরকা, এগারোটা বাজি ক্ষমা করবে দিন বারোটায় শুণিপারে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম বাতায়ন। বারোটা বাজি তিরিশ মিনিটে এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুণিপারে। গোটে বাজি পাঁচ মিনিটে শুণিপারে সুগম সঙ্গীতর কার্যক্রম। গোটে বাজি কোড়িয়ে মিনিটে মনোরম কার্যক্রম শুণিপারে, এথিরে শুণবে সাহিত্যর আইনারে নারী, এ বাবদে কহবে স্বর্ণময়ী খুঁটিয়া। দিন তিনিটায় শুণিপারে সাংস্কৃতিক এবং সামাজিক জীবনধারা উপরে পরিবেশিত কিষান ভাষার বিশেষ কার্যক্রম মক্কা পপু ঝক্কা ঝক্কা। তিনিটা বাজি তিরিশ মিনিটে শুণিপারে ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম, চারটা বাজি দুই মিনিটে সুরতরং এবং চারিটা বাজি তিরিশ মিনিটে সম্বলপুরী গীত। সন্ধ্যা পাঁচটা বাজি দুই মিনিটে শুণিপারে লোকগীত কার্যক্রমের পালা পরিবেশন করবে রাধেশ্যাম পণ্ডা এবং সাথী। পাঁচটা বাজি তিরিশ মিনিটে শুণিপারে যুববাণী কার্যক্রম এবং ছটা বাজি দশ মিনিটে ওড়িয়া লঘু সঙ্গীত, ছটা বাজি তিরিশ মিনিটে যুবশক্তি এবং সাতটা বাজি পঁচিশ মিনিটে শুণিপারে জিল্লা হালচাল। এইথিরে আসন্তাকালি প্রচারিত হওয়াকু থিবা কেতোটি কার্যক্রম সম্পর্কে সূচনা। আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় রাতে এগারোটা বাজি দশ মিনিট অড়চাশ সেকেন্ড। এইটি শেষ করুছু আজির অধিবেশন। আগামীকালের অধিবেশন আরম্ভ করবু সকাল পাঁচটা বাজি তেপন মিনিটে। সেতবেলে যায় বিদায় দিয়ন্তু। জয় হিন্দ।